0: তার ত্রাজু তলিয়ে নেমে সুদর হয়ে অপরাধী দুনা নেমে জহন্তা মৃগা হে শীষ নয় কাথি যায় যার দে গুসুদে যাহে
1: পড় পুস্তক সন্ধ্যা।